0: কালী বাবা বোলা সিন্ধি নাই সিন্ধি দা
1: বলে
0: তেগা কালী বাবা বোলা সিন্ধি নাই সিন্ধি দা।